0: 2025 মসিয়া জাতীয় পঞ্চায়েত পুরস্কার আজি প্রদান করা যাব নয়াদিল্লিরে সংবাদ শেষ হলা
1: শুনলে আঞ্চলিক সংবাদ পরে পরে আমার স্বাস্থ্য এবং ওড়িয়ার সংবাদ প্রচার কল আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী পুরী কার্যক্রম আপনার শুনে হচ্ছে ফ্রিকুয়েন্সি মডুলেশন মাধ্যমে আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 মেগাহার্টজ যোগে কিছু সময় মধ্যে শুনেপারে কার্যক্রম পুরাতনী
2: শ্রী শ্রীক্ষেত্র সূচনা পুরী চলিত বর্ষ জুন 1 তারিখর 5 তারিখ পর্যন্ত পুরীর সোনাভ বেলাভূমিরে 24তম লোকমেলা এবং 17তম কৃষিমেলা আয়োজন করুছন্তি। ভারতর 25টি রাজ্যর লোকনৃত্য দল এবং কৃষি মৎস্য পশুপালন উদ্যান বিভাগ সহিত বহুসংখ্যার সফল চাষী এথিরে অংশগ্রহণ করুছন্তি। আপনমানে লোকমেলা এবং কৃষিমেলা বুলি এহার আনন্দ নেবাকু অনুরোধ।
3: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଭୋଟର ହେଲ୍ପଲାଇନ୍ ନମ୍ବର 1950 କଲ୍ କରନ୍ତୁ କିମ୍ବା ଭୋଟର ସର୍ଭିସ ପୋର୍ଟାଲ କିମ୍ବା ଇସିଆଇ ନେଟ୍ ଆପ୍ରେ ବୁକେ କଲ୍ ୱିଥ୍ ବିଏଲ୍ଓ ସୁବିଧାର ଉପଯୋଗ କରନ୍ତୁ। ମୁଖ୍ୟ ନିର୍ବାଚନ ଅଧିକାରୀ ଓଡ଼ିଶାଙ୍କ ଦ୍ୱାରା ଜନହିତରେ ଜାରି।
1: ଶୁଣୁଥିଲେ ବିଜ୍ଞାପନ ଆକାଶବାଣୀ ପୁରୀ ଆରମ୍ଭ କରୁଛୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପୁରାତନୀ। ପ୍ରଥମେ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଛାନ୍ଦ ରଚନା କରୁଛନ୍ତି ଉପେନ୍ଦ୍ର ଭଞ୍ଜ ଶିଳ୍ପୀ ଅଛନ୍ତି ପୁଷ୍ପା ମହାନ୍ତି।

শ্রোতা বন্ধু, কেবে শুনিবাকু চেষ্টা করিছন্তি আম ধরিত্রী মার চিৎকার, আম বায়ুমণ্ডলরে জ্বলুথিবা নিয়ার প্রকোপ? আকাশর আজি সূর্যকিরণ নুহে বরং অঙ্গার বর্ষুছি। সেই সূর্য যাহাকু আমি স্বাগত করুথিলে আজি সে রক্তমুখা। এ কেবল এক গ্রীষ্ম দিন নুহে, এ এক নীরব মহাকাল। চাই চাই আখি পিছোড়াকে এই প্রচণ্ড অংশুঘাত কাহার সংসার উজাড়ি দেউছি, কাহার বুড়া বাপা ঘরক ফেরু না, তো কাহার কূল শূন্য হয়ে যাচ্ছি। কী কোণ পাই এই অকাল বিয়োগ? কারণ আমি সচেতন নুহ, কিন্তু মনে রাখন্তু প্রতিটি জীবন মূল্যবান, আমি কাহাকু হরাইবাকু দেবা নাহি। যদি এই মহাকালরু নিজকু ও নিজ পরিবারকু বঞ্চাইবাকু চাহুছন্তি, তেবে জীবন রক্ষাকারী সত্যকু আজ হি আপড়ন্তু। চিহ্নন্তু মৃত্যুর সেই নীরব সংকেতকু। যদি শরীররু প্রবল ঝাল বহুছি, মুন্ড বুলাউছি কিংবা বান্তি লাগুছি, তেবে সাবধান হয়ে যাঁতু। আপন চেতা হরাইবা আগরু বিলম্ব ন করে তুরন্ত ডাক্তারখানা অভিমুখে যাঁতু। শোষকু অপেক্ষা করতু না, জীবন চাহুলে শোষ লাগবা পূর্বর উচিত পরিমাণর পা পিঁতু। চেষ্টা করতু দিনর দশটার চারিটা সময় মধ্যে নিহতি জরুরি নহলে বাহারকু বাহারু না। যদি বাহারক যাচ্ছেন তেবে সতর্কতা অবলম্বন করতু। এই সংকট সময়ের আপনার পড়োশী এবং আখপাখ লোকঙ্কর টিকি খবর নিঁতু। যদি কে অসহায় বৃদ্ধ বৃদ্ধা অনেক সেই বাহারে খটুথিবা গরিব শ্রমিক আউ সেই নিষ্পাপ পশুপক্ষী সমস্ত টিকি আশ্রয় দিঁতু, টিকি পা দিঁতু। আজ আপনার সামান্য দয়া কাহকু মৃত্যুমুখর টাণি আনিপারে।

0: এই সুন্দর সুমধুর গীতটি পরে আসন্ত জুড়ি হওয়া আমার পরবর্তী শ্রোতাঙ্ক সহিত।
1: হ্যালো আকাশবাণী পুরী।
2: হ্যাঁ জি স্যার, নমস্কার স্যার।

0: আশা করে আপনার আমার শ্রোতাঙ্কর অনুরোধর গীতটি নিশ্চয় পছন্দ আসিব। আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM রে আপন মানে শুণুছেন হ্যালো আকাশবাণী পুরী। এই কার্যক্রমর পরবর্তী কলর কি অছন্তি তাঙ্কু আসন্তু শুনিবা। হ্যালো আকাশবাণী পুরী,
1: সেকেন্ড আওয়ারে বর্তমান সাড়ে তিনটা বাজিলা আসি পৌঁছন্তে।
0: আচ্ছা, তেমন সাড়ে তিনটার পৌঁছলে চারটা বেলু কাম আরম্ভ হব। তেমন এতু কোন আমি জানুছে যে আগুকু বর্তমান আপনার যেমন দেখলে সাড়ে দশটার সাড়ে তিনটা কাম বন্ধ রহুচি, আগ দিন মানকরে কোন দিন যাক পুরা কাম বন্ধ রহিব, মানে এমতি কোন দিন আসিব কেবে আমি ভাবি পারিবা?
1: নিশ্চিন্তা ওটা অন্ধবিশ্বাস নুহে, সত্যতা। বর্তমান যেতবে টিকি আমি শহে পছকু ফেরবা, তেমন আমার যদি পূর্বপুরুষ মানে ভবিষ্যৎ কু মানে বর্তমান স্থিতি কি নেই ভবিষ্যৎ আধার করে সব কইপারুলে, কেবল বৃদ্ধ বনিতা বি কইপারিবে। এই পরিস্থিতি বর্তমান এমতি অছি, আর পরিস্থিতি কেবে নিয়ন্ত্রণ দিন আসব, মানে আগেইব, মানে খরাপরে গতি করিব, যা ফলে তার পরিস্থিতি নিশ্চিন্ত লোক।
0: তবে এভাবে যদি পরিস্থিতি আগুকু বিগড়িবার আমি আশা করুছে আজি ঠারু, তাহলে কোন সব প্রিকশন আমি নেই পারিবা যাহাদ্বারা আমি আগুকু আমার ভবিষ্যৎ হো বা আমার উত্তর পিঢ়ি হন্তু সেমানক পাই কিছু গোটে সুরক্ষিত বাতাবরণ সৃষ্টি করে পারিবা?
1: দেখুন, বর্তমানে যুবপিঢ়ি হাতে ভবিষ্যৎ স্বপ্ন নির্ভর করছে সমাজের, যদি প্রত্যেক বৃদ্ধ বনিতা যদি সমস্ত মানসিক স্তরে নিজে সচেতন হেবে যে আমি গছ কাটুছে, অনেসরে জঙ্গল নষ্ট করছে, বিভিন্ন সময়ের যে আমার বায়ু প্রদূষণ করছে, তাকে আমি 100% নিয়ন্ত্রণ যদি করিবা, তাহলে আউ এ ভবিষ্যতে এই অসুবিধা আমি কেবে সম্মুখীন হওয়া নাই। তবে প্রত্যেক আবার বৃদ্ধ বনিতা সেটা মানে 100% চেয়ে রেখে মুক্ত করিবাকু চাহে। এই প্রকার প্রত্যেক মানে সমস্তে মানে ছোট পিলাটির আরম্ভ করে সমস্তে এথিপাই মানে উত্তরোত্তর পিঢ়ি পাই সজাগ হওয়া দরকার। আগে সে যখন যুদ্ধকালীন ভিত্তির আগে ন আসলে
0: নিশ্চয়। তেমন আপনার যেমনি কহিলেন আপনার ঘর বনাউন্ত, তেমন ঘর যেতে জায়গা অঠু টিকি কম জায়গায় ঘর করতু, আগরে পছরে বা সাইডরে বিভিন্ন জায়গায় যদি গছ লগাইবা তাহলে তার গোটে পরিণাম এ হব যে আপনার ঘরে এসি লগাইবা আবশ্যকতা পড়বনি, যাদ্বারা আপনার ইলেকট্রিসিটি বি বঞ্চাই পারলে, পলিউশন কমাই পারলে, এসি বিনা এসি যদি রহবে চাল ঘর গোটে এমনি যে আপনার শীত তাপ নিয়ন্ত্রণ, গরম দিনে অধিক গরম না কি শীত দিনে অধিক শীত নথিলা, তেনু আসন্তু সচেতন হবা আম ধরিত্রী আম মা, আমি তাকে সুরক্ষিত রাখিলে আমি বি সুরক্ষিত রহিবা, নাই যদি সিএ অসুরক্ষিত হব, মা যদি অসুরক্ষিত তাহলে পিলা মানে কেমতি সুরক্ষিত রহিবে, তেনু এইয়াকু আখি আগে রাখি পদক্ষেপ সমস্তে নবা। তবে আসন্তু আপনার পছন্দর গোটে গীত শুনবা, কোন শুনবে?
1: মো পছন্দর চলচ্চিত্র গীত হচ্ছে যাহাকু রাখিবা অনন্ত চলচ্চিত্র, এই ঘর এই অঘর এই দাণ্ড দুয়ার।
0: বড়িয়া, তাহলে শুনাউছু আপনার পছন্দর গীতটি, রহুছু ভাই নমস্কার।
1: রহিলি ভাই নমস্কার।

0: তেবে আকাশবাণী পুরীর বিশেষ ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরীর এই বিশেষ অধ্যায়টি আপনার কেমিতি লাগিলা আপনার নিশ্চয় ফোন করে আমাকে জনাইবে। ফোন নম্বরটি আউথরে কই রাখুছু 06752297758। ফোন করিবার সময় প্রত্যেক সোমবার দিন তিনটার চারিটা মধ্যে সভিঙ্কর মঙ্গল কামনা করে মু আপনার মেলাড়ি নেছি আপনার হোস্ট সন্তোষ রহুছি জয় জগন্নাথ।
1: শুনেছিলে আপনার প্রিয় কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী। কার্যক্রমটি প্রযোজনা করছেন দিলীপ কুমার নায়ক, উপস্থাপনার সন্তোষ কুমার লেঙ্কা। শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার প্রচারিত হচ্ছে 103.4 FM মাধ্যমে।

শ্রোতাবন্ধু, আপনারা টিউন করেছেন আপনার প্রিয় আকাশবাণী পুরী 103.4 FM স্টুডিও ঘড়ি সময় বর্তমান অপরাহ্ন 5টা। আসুন আজ এই সন্ধ্যা অধিবেশন আরম্ভ করা এনসিইআরটি দ্বারা প্রায়োজিত আমার কার্যক্রম। আজ আসুন শুনবা এর 1298 অধ্যায়।

0: শ্রোতা বন্ধু, গত 30 মে 2024 ঠারু সমগ্র ওড়িশার ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন আরম্ভ হয়েছে। সমস্ত বুথ স্তরীয় অধিকারী বা বিএলও মানে 30 তারিখ ঠারু জুন 28 তারিখ পর্যন্ত ঘরকু ঘর পরিদর্শন করবে বলে কহিছন্তি রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী আরএস গোপালন।
1: গত শুক্রবার অপরাহ্নরে পুরী নীলাদ্রি বিচ ঠারে এসআইআর সম্পর্কিত পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক দ্বারা প্রস্তুত এক বালুকা কলাকু উদ্ঘাটন করিবা সহ গণমাধ্যম প্রতিনিধি মানঙ্কু সূচনা দিয়ে রাজ্য মুখ্য নির্বাচন অধিকারী শ্রী গোপালন 30 মে ঠারু বিএলও মানে প্রত্যেক ভোটরঙ্কু 2টি ফর্ম যোগাই দেবে।
0: গোটি কপি ভোটর রাখিবা উচিত এবং অন্যটি সম্পৃক্ত বিএলঙ্ক নিকটে দাখল করিবা উচিত। যদি কোনসি ভোটরঙ্ক নাম, পিতাঙ্ক নাম, জন্ম তারিখ ঠিক

0: তেবে শ্রোতা বন্ধু আশা করুছু আজর কার্যক্রমটি আপনার বেশ ভালো লাগিব। তেবে কার্যক্রমটি কিপরি লাগিলা সে বিষয়ে আপনার মূল্যবান মতামত দেওয়া জমারু বি ভুলবে।
1: তেবে আমাকে চিঠি লিখে জনাইবা পাই আমার ঠিকনাটি লিখি রাখন্তু। আমার ঠিকনাটি হেউচি যুববাণী কার্যক্রম মারফত কার্যক্রম নিষ্পাদক আকাশবাণী পুরী, পিন নম্বর 752001।
0: আউ তা সহিত আপনা আপনকর মূল্যবান মতামত আমাকে এসএমএস কিংবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে মধ্য জনাই পারিবে। সেথিপাই আমার ফোন নম্বরটি হেউচি 9437037892।
1: শ্রোতা বন্ধু, যুববাণী সহ আকাশবাণীর প্রত্যেকটি কার্যক্রম নিজ মোবাইল ফোন মাধ্যমে সহজে লাইভ শুনবা পাই বর্তমান হি নিজ ফোনে ডাউনলোড করন্তু নিউজ অন এআইআর অ্যাপ।
0: তেবে বন্ধুগণ, আজর কার্যক্রমর বিদায় নেছু। আমি আপনার যুবসাথী মু সুভদর্শিনী
1: আউ মু সিপ্রা
0: রহুছু।
1: নমস্কার, জয় ভারত।

শ্রোতা বন্ধু, আমি সবুবেলে আম পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন তথা সফা সুতরা রাখিবা। নিরোগ জীবন জিইবা পাই সুস্থ পরিবেশ নিহাতি দরকার। পুনি যদি অলিয়া আবর্জনা পরিবেশের জমে আমার স্বাস্থ্য হানি হব। বর্জ্যবস্তুর সঠিক পরিচালনা নকলে উভয় গাঁ ও সহরর বাতাবরণরে এহার কুপ্রভাব পড়িব। আমি জানিছে বর্জ্যবস্তুকু পুনঃচক্রণ কলে

শিল্পী দিলে উদিত নারায়ণ এবং অলকা আগ্নিক। এতরাজ কথাচিত্রে অকেলে হাম অকেলে তুম। পরবর্তী কথাচিত্র উদিত নারায়ণ, আমির খান এবং শঙ্কর মহাদেবন গাইছেন পরবর্তী গীতটি।

0: you may have a good port, but if you can't able to reach to the port by a good road, you cannot connect it to the hinterland, then it doesn't serve the purpose. So this has to be an integrated approach. And this is what is reflected that every time you look into spreading your network of roads, you are actually developing the economy and allowing the, as I said, the wheels of economy move faster.
1: Thank you so much for this in-depth discussion.
0: Thank you very much.
2: You were listening to a discussion on key union cabinet decisions. The participants were K.V. Prasad, senior journalist, and Sonu Sood, anchor. This program was produced and presented by the News Services Division of Akashvani.
3: Spotlight.
4: শ্রোতা বন্ধু আপন মানে শুনুচন্তি কার্যক্রম আকাশবাণী পুরী 103.4 এফএম রে
5: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি এথিপাই 30 মে 2026 রু 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারী মানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে ফর্ম গুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইট রু মধ্য ডাউনলোড করি পারিবে ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্ক নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি
4: শ্রোতা বন্ধু এতরা সন্তোষ শুনিবা আমার বিশেষ ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরী প্রযোজনা দিলীপ কুমার নায়ক এবং উপস্থাপনা সন্তোষ কুমার লঙ্কা শ্রোতাবন্ধু নমস্কার আকাশবাণী পুরীর বিশেষ ফোন ইন কার্যক্রম হ্যালো আকাশবাণী পুরীর আউ এক নূতন অধ্যায় সহ মু আপনার হোস্ট ও দোস্ত সন্তোষ স্বাগত করছি আপনার

শ্রোতা বন্ধু, কেবে শুনিবাকু চেষ্টা করিছন্তি আম ধরিত্রী মার চিৎকার, আম বায়ুমণ্ডলরে জ্বলুথিবা নিয়ার প্রকোপ? আকাশরু আজি সূর্যকিরণ নুহে, বরং অঙ্গার বর্ষুছি। সেই সূর্য যাহাকু আমি স্বাগত করুথিলে, আজি সে রক্তমুখা। এ কেবল এক গ্রীষ্মদিন নুহে, এহা এক নীরব মহাকাল। চাই চাই আখি পিছোলাকে এই প্রচণ্ড অংশুঘাত কাহার সংসার উজাড়ি দেউছি, কাহার বুড়া বাপা ও ঘরকু ফেরু নাহি, তো কাহার কোল শূন্য হয়ে যাচ্ছি। কাহিঁকি কোন পাই এই অকাল বিয়োগ? কারণ আমি সচেতন নহ। কিন্তু মনে রাখন্তু, প্রতিটি জীবন মূল্যবান, আমি আর কাহাকু হরাইবাকু দেবা নাহি। যদি এই মহাকালরু নিজকু ও নিজ পরিবারকু বঞ্চাইবাকু চাহুছন্তি, তেবে জীবন রক্ষাকারী সত্যকু আজ হি আপড়ন্তু। চিহ্নন্তু মৃত্যুর সেই নীরব সংকেতকু। যদি শরীরর প্রবল ঝাল বহুছি, মুন্ড বুলাউছি কিংবা বান্তি লাগুছি, তেবে সাবধান হয়ে যাঁতু। আপন চেতা হরাইবা আগরু বিলম্ব ন করে তুরন্ত ডাক্তারখানা অভিমুখে যাঁতু। শোষকু অপেক্ষা করন্তু নাহি। জীবন চাহুলে শোষ লাগিবা পূর্বরু উচিত পরিমাণর পানি পিয়ন্তু। চেষ্টা করন্তু দিনর দশটারু চারিটা সময় মধ্যে নিহাতি জরুরি নহলে বাহারকু বাহারন্তু নাহি। যদি বাহারকু যাউছন্তি, তেবে সতর্কতা অবলম্বন করন্তু। এই সংকট সময়রে আপনক পড়োশী এবং আখপাখ লোকঙ্কর টিকে খবর নিয়ন্তু। যদি কে অসহায় বৃদ্ধ বৃদ্ধা অছন্তি, সেই বাহারে খটুথিবা গরিব শ্রমিক আউ সেই নিষ্পাপ পশুপক্ষী সমস্তঙ্কু টিকে আশ্রয় দিয়ন্তু, টিকে পানি দিয়ন্তু। আজি আপনকর সামান্য দয়া কাহাকু মৃত্যুমুখরু টাণি আনিপারে।

0: আশা করে আপনার আম শ্রোতাঙ্কর অনুরোধর গীতটি নিশ্চয় পছন্দ আসিব। আকাশবাণী পুরী কেন্দ্রর 103.4 FM রে আপনার মানে শুণুচার হ্যালো আকাশবাণী পুরী। এই কার্যক্রমর পরবর্তী কলর কি অনেক তাঁকু আসন্তু শুনিবা। হ্যালো আকাশবাণী পুরী, ভাই কার্যক্রম কো বহুত বহুত স্বাগত আপনাকু। পানিপাগ কেমতি আপনকর জগৎসিংহপুর?
1: জগৎসিংহপুর ভাই পানিপাগ প্রচুর খরা হচ্ছে, প্রবল খরা। এবে তো খরার বি আমার এবে বি মোর ঘর কাম দোতলা ঘর কাম চলিছে, ছাত পানি পড়িব মানে অতি বেশি 10:30 যা কাম করছেন ফার্স্ট আওয়ার রে।
0: আচ্ছা,
1: সেকেন্ড আওয়ার বর্তমান 3:30 বাজিলা আসি পৌঁছন্তে।
0: আচ্ছা, তেমন 3:30 পৌঁছলে 4 বেলু কাম আরম্ভ হব। তেমন এতর কোন আমি জানুছে যে আগুকু বর্তমান আপনি যেন দেখলে 10:30-3:30 কাম বন্ধ রহুচি, আগ দিন মানকরে কোন দিন যাক পুরা কাম বন্ধ রহিব, মানে এমতি কোন দিন আসিব কেবে আমি ভাবি পারিবা?
1: নিশ্চয়তা ওটা অন্ধবিশ্বাস নুহে, এ সত্যতা। বর্তমান যেতবেলে টিকে আমি সবসময় পছকু ফেরিবা, তেণু আমার কিছু পূর্বপুরুষ মানে ভবিষ্যতর কু মানে বর্তমান স্থিতি কি নেই ভবিষ্যতর আধার করে সব কইপারুথিলে। কেবল বৃদ্ধ বনিতা বি কইপারিবি এই পরিস্থিতি বর্তমান এমতি অছি, আর পরিস্থিতি কেবে নিয়ন্ত্রণ দিন আসবে মানে আগেইব মানে খরা পরে গতি করিব, যা ফলে তার পরিস্থিতি নিশ্চিন্ত লোক।
0: তবে এভাবে যদি পরিস্থিতি আগুকু বিগড়িবার আমি আশা করুছে আজি থারু, তাহলে কোন সব প্রিকশন আমি নেই পারিবা যাহা দ্বারা আমি আগুকু আমার ভবিষ্যৎ হো বা আমার উত্তর পিঢ়ি হন্তু সেমানক পাই কিছু গোটে সুরক্ষিত বাতাবরণ সৃষ্টি করে পারিবা।
1: দেখন্তু বর্তমানে যুব পিঢ়ি হাতে ভবিষ্যৎ স্বপ্ন নির্ভর করছে সমাজের, যদি প্রত্যেক সমস্ত আবল বৃদ্ধ বনিতা যদি সমস্তে মানসিক স্তরের নিজে সচেতন হবে যে আমি গছ কাটুছে, অনেসারে জঙ্গল নষ্ট করছে, বিভিন্ন সময়ের যে আমার বায়ু প্রদূষণ করছে তাকে আমি 100% নিয়ন্ত্রণ যদি করিবা, তাহলে আউ এ ভবিষ্যতের এই অসুবিধা আমি কেবে সম্মুখীন হবা না। প্রত্যেক আবার বৃদ্ধ বনিতা যেটা মানে 100% চেয়ার হবে মুক্ত করিবা চাহে, এই প্রকার প্রত্যেক মানে সমস্তে মানে ছোট পিলা থেকে আরম্ভ করে সমস্তে এথিপাই মানে উত্তরোত্তর পিঢ়ি পাই সজাগ হওয়া দরকার। আগে এসে যখন যুদ্ধকালীন ভিত্তির আগে ন আসলে
0: বিভিন্ন জায়গায় যদি গছ লগাইবা তাহলে তার গোটে পরিণাম এয়া হব যে আপনার ঘরে এসি লগাইবাকু আবশ্যকতা পড়বনি, যাদ্বারা আপনার ইলেকট্রিসিটি বি বঞ্চাই পারলে, পলিউশন কমাই পারলে, এসি বিনা এসি যদি রহিবে চাড়ঘর গোটে এমি লা যে আপনার শীততাপ নিয়ন্ত্রণ, গরম দিনে অধিক গরম না কি শীত দিনে অধিক শীত নথিলা, তেণু আসন্তু সচেতন হবা আম ধরিত্রী আম মা, আমি তাকে সুরক্ষিত রাখিলে আমি বি সুরক্ষিত রহিবা, নাই যদি সিএস

শ্রোতা বন্ধু, আজির অধিবেশন শেষ করা পূর্ব শুনে রাখতু আসন্তকালের কার্যক্রমের এক রূপরেখ। আসন্তকাল সকাল 6:05 ভক্তিগীতর কার্যক্রম আরাধনা শুনেপারে। শ্রীরামচরিত মানসর 96তম অধ্যায় সকাল 6:40, ক্ষেত্র মহিমা 7:25, 7:40 সজফুল, শ্রীক্ষেত্র সুরভি দিন 10টায় শুনেপারে। দিন 11টায় মহিলা মানক কার্যক্রম মুক্তা, অপরাহ্ন 5টায় NCERT দ্বারা প্রায়োজিত কার্যক্রম শুনেপারে। শুনবে এর 1299তম অধ্যায়। বিকাশ মন্ত্র সন্ধ্যা 6:30, সন্ধ্যা 7টায় ওড়িয়া কথাচিত্রর গীত চাষী ভাই মানক কার্যক্রম, কিষান বাণী সন্ধ্যা 7:30 শুনেপারে। সরকারঙ্ক 12 বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন প্রসঙ্গ উপরে আকাশবাণীর সম্বাদ সেবা বিভাগ পক্ষরু প্রসারিত বিশেষ কার্যক্রম শৃঙ্খলার আসন্তকালি রাতে 10টায় শুনেপারে। স্বাস্থ্য সেবা সম্পর্কে রাতে 10:30 শুনবে কেতোটি জগন্নাথ ভজন। এথিলা কার্যক্রমর রূপরেখ। এথর শুণন্তু পাণিপাগ সম্পর্কে সূচনা। আঞ্চলিক পাণিপাগ গবেষণা কেন্দ্র সূত্রু প্রকাশ যে আসন্তা 24 ঘন্টা মধ্যে পুরী এবং তার আখপাখ অঞ্চলর কেতক স্থানরে বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। আসন্তা 2 দিন মধ্যে তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাইবার মধ্যে সম্ভাবনা রয়েছে। এই কারণর কেতক স্থানরে গরম সহিত গুড়গুড়ি মধ্যে অনুভব করিবার সম্ভাবনা রয়েছে। কিন্তু কেতক স্থানরে ইয়েলো ওয়ার্নিং জারি করা যাইছি যে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগরে পবন বহি ঘড়ঘড়ি সহ বর্ষা হবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাণিপাগ সম্পর্কীয় সূচনাটি এটি শেষ হল। আকাশবাণী পুরী শ্রোতাবন্ধু, ষ্টুডিও ঘরের সময় বর্তমান রাতে 11:12 আজর সান্ধ্য অধিবেশন আমি এটি সমাপ্ত করছু। পুণ আপনার অভিবাদন জনাইব। আমার পরবর্তী অধিবেশন আসন্তকাল সকাল 5:55 তেবে আজ বিদায় দিও। জয় হিন্দ।